0: এই আকাশখনে গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছোঁ সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠান।
1: নমস্তে বচ্চো, আজ আপকা এক কন্নড় ভাষা কে গানা মই অভি সিখানা চাহতা হুঁ। কন্নড় ভাষা কর্ণাটক মে রহনে ওয়ালে লোগো কা মাতৃভাষা হ্যা, উনকা প্রধান ভাষা হ্যা। এই গানে কা রচয়িতা শ্রী আর এন

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আটলাস ফল, আটলাস ফলবিধ কাষ্ঠল বৃক্ষ গুল্ম আৰু আৰোহীৰ এটা গোত্ৰ।

0: পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলই খি, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
5: হয়,
4: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
5: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
4: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
5: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
4: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
5: কারণ সকলোরে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
6: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
7: যিটো পার্টি লাগিব, প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম। আইডিয়া, ইয়াতেই পার্টি করিম। পিজ্জা পার্টি, ইয়ে। তোমার কার্ড আর পিন দিয়া, মোর কার্ডৰ ডিটেইলস মই মোর নিজেই দি দিম।
8: আরবিআই কয় আপোনাৰ পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটাৰ, মোবাইল বা সিকিউৰ নেটৱৰ্কৰ পৰাহে কৰিব।
7: বাই গার্লস, কোন ফালে গৈছা?
8: শুনা নাই?
7: নো শেয়ারিং।
8: আরবিআই কয় জানি লও, সতর্ক হও।
6: বহুজনৰ হিত আৰু সুখৰ অৰ্থে অব্যাহত এই অনিৰুদ্ধ যাত্ৰাক উদযাপন কৰাৰ মানসেৰে আপোনালৈ আমাৰ সাদৰ আমন্ত্ৰণ।
9: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 পৰা গুৱাহাটীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাগৃহত আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ বিশেষ আয়োজন,
6: উপজা দিনৰ শুবা
10: পৰিৱেশিত হ'ব নন্দিতা শৰ্মাৰ কণ্ঠত লঘু শাস্ত্ৰীয় সংগীত,
9: সুবেশ বসুৰ হাৱাইন গীটাৰত লঘু সংগীতৰ সুৰ।
6: আৰু কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীৰ সৈতে আলাপ আৰু গীত।

0: যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
1: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
0: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো মিত্ৰ ফুকনৰ কণ্ঠৰীতি গীত, গীতিকাৰ বিৰিঞ্চি কুমাৰ মেধি।

খোলা শুনো মঙ্গল আরতির গান, নাসি উঠে ভকত রে প্রাণ। শুনো মঙ্গল আরতির গান, নাসি উঠে ভকত রে প্রাণ। ও তোর হল যে পূজা রে বেলা, ও তোর

সাবা এবার আহি যাবা, এবার আহি যাবা। যানবাহনের হুজুক নাই আহুতিয়া আমার ঠাই, বাদ বলুন তে।

0: ধন্যবাদ।
1: সুন্দর হয়েছে, খুব ডাঙরকে হাত। কমনি ভাইটি কি নাম তোমায়?
2: পূরবজ্যোতি শর্মা।
1: পূরব কোরপা হিসা?
2: ময় নুনমাটি গুহাটির পরা।
1: নুনমাটি গুহাটির পরা হিসা। আজি আমাক মেলাত কি শুনাবা?
2: ময় আজি বিষ্ণু রাভার গীত গাম।
1: গুয়া।
2: মোর জীবন আকাশতে ইন্দ্রধনু গড়ি, মোর জীবন আকাশতে ইন্দ্র।

0: ধন্যবাদ।
1: খুব সুন্দর, পূরবর কারণে ডর গ্রাহ্য পূর্ব জানি।
2: এইবার অকমানি ভাইটি, কি নাম তোমার?
3: নমস্কার, মোর নাম

0: তরমাট আমার তরমাট জুন বায়ানি দিম খারি পাতি উমলিম হিতানতে শুবনিম শুন সজাত আমার তরমাট আমার তরমাত রৈ রৈ কেতে কিবি নালুই আমার তরমাত আমার তরমাত করে অমনিয়ে লগে সেমনিয়ে হুড়নি আমি দিদি উহাত অমাতর মাত অমাতর মাত অমাতর মাত অমাতর মাত
1: খুব সুন্দৰ হৈছে, আমি দেখিম ডাঙৰকৈ হাত চাপৰি বজাইছে।
2: ভণ্টি তোমাৰ নামটো কোৱা।
3: নমস্কাৰ, মোৰ নাম কৃষ্টিকৃতা কলিতা।
2: কৃষ্টিকৃতাই কি শুনাবা আজি আমাক?
3: মই আজি এটি গীত শুনাম।

রাজ, দ্য মিস্ট্রি কন্টিনিউস ছবিত সোনু নিগম, শ্রেয়া ঘোষাল আর নীরজ শ্রীধরের কণ্ঠগীতটি শুনিলে। একক হিন্দী ছবির গীতের অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু সাধক সুন্দরৰ।

0: দেব রাজ্য করুধ্বংস, সাই লোয়া, সাই লোয়া হেরা আমার দেবতা, তার কাপুরের ভক্তির ভন্মকার দেবতার বল বীর্য কিমান নগণ্য, দেবত্বর ভক্তিরে চিরদিন করিছ বঞ্চনা অকুর কুল, তার কার অগণন রাক্ষস সেনাই দেবকুল করি সারখার অসুর রাজ্য ইয়াত করিব বিস্তার, ইন্দ্রপুরী হব তারকাপুরী।
1: মহারাজ মহারাজ, শিবপুত্র কার্তিক আর গণেশ প্রবেশিছে সমর্থলে,
0: বন্দী করি আন সিহতক,
2: সংহারিছে রাক্ষস সেনাক।
0: কি করি কি করি তই, কার্তিক আর গণপতি মিলি সংহারিছে রাক্ষস সেনা?
1: হয় মহারাজ।
0: এই বাতরি শুনাবলৈকে আহিছিল ওরি, দুটি নির্বোধ বালকে সংহারিব পারে তারকর বিজয়ী সেনাক।
1: হেয়া হেয়া মহারাজ, রাক্ষস সেনায় সমর ভূমি এরি প্রাণ লই পলায়ন করেছে।
0: তয় রাক্ষস নন্দন, তারকর শক্তির সন্মুখত কোন সেই কার্তিক, কোন সেই গণপতি, সেই তুই বালকক মুসরি মারিব পারো এহাতেরে ময়।
3: মহারাজ, কার্তিক গণপতি এই দিকে আহি আছে, পলাওক মহারাজ, পলাওক, পলাওক।
0: পলাম মই, পলাবই তারকাসুর, মহা শক্তিমান মই, যুদ্ধময়, ত্রিলোক বিজেতা মই, আমার মই, মই পলাম দুটি নিদান্ত বালকর ভয়ত, যাম যাম মই সমর্থনি লই সন্মুখ যুজত দিম পরিচয়, ইন্দ্রপুরী বিজয় রাজন্ম বাসনালই আহিছো ইয়ালই, ইন্দ্রপত্নী শশী দেবী হব মোর পাত্রানী, ইন্দ্র হব স্বর্ণর দাগ। এইয়া এইয়া যে মোর জীবন রহিলা।
3: হেয়া গণপতি জয় ধ্বনি,
0: হব ভূপতি এই তারক রাষ্ট্রাঘাত, সেনে সকল সন্মুখ সমরলৈ আগবাঢ়া, জয় হলম আমি কার্তিক গণপতি বুলি অখ্যাত দেবতার ভয়ত নাহিবা আঁতরি।
1: জয় মহারাজ তারকাসুর,
4: জয়
1: জয় মহারাজ তারকাসুর,
4: জয়
1: জয় মহারাজ তারকাসুর,
4: জয়।
0: যুদ্ধ করা, যুদ্ধ করা, ধ্বংস করা, আগুনি জ্বলোয়া, আগুনি জ্বলোয়া।
5: বানর আঘাতে মুখ করিলে দুর্বল, সৌদিশে সৌদিশে অন্ধকার, নোয়ারো নোয়ারো মই মুহূর্ত উঠিয় হয়ে থাকিব, সমস্ত পৃথিবী যেন লাগিছে ঘুরিব, ভীষণ যন্ত্রণা।
6: শক্তির করিলা অপচয়, হে মদগর্বী তারকাসুর, শক্তি থাকি।

0: এই কোনো নুহে শক্তিমান, যদিহে নহয় তার প্রয়োগ সুকার্যর বাবে।
1: নিক্ষেপেরে মোক করিলি ধরা খাই,
0: কার্তিক নাম মোর শিবর নন্দন, আহিছিল ইয়ালৈ অহংকার নাখিবলে, তো মোর এই ধনুর বানে তোর আনিলে মরণ।
2: জয় গণপতি,
3: জয়
2: গণপতি,
3: জয়
2: জয় গণপতি।
0: আহা আহা ভাতৃ গণপতি, চোৱা এয়া তারক দুর্মতি।
2: জয় কার্তিকৰ,
3: জয়
2: জয় কার্তিকৰ,
3: জয়
2: জয় কার্তিকৰ,
3: জয়
2: জয় গণপতি,
3: জয়
2: জয় গণপতি,
3: জয়
2: জয় গণপতি।

0: আয়, আমি দেখুন আকৌ অরণ্য পালন, এই কি আমার রাজ্যের সীমা? মই কিন্তু এই সীমা আরো বিস্তৃত করিব মোর বাহু বলে।
1: তারকার মৃত্যু হল লালসার বাবে, সি বিচারিলে ত্রিভুবনের অধিকারী হবলৈ।
0: আয়, তারকাই দেবতার সাথে যুদ্ধ করবলে সাহস করেছে, মই ভাবু তাতেই তেওঁৰ বীরত্বও প্রকাশ পাইছে। দেবতা অমর, সকল ঐশ্বরিক শক্তির বিপক্ষে তারকাই যুঁজ করবলে গৈছিল, তাতেই তেওঁৰ বীরত্ব প্রকাশ পাইছে।
1: বাছা, কেবল শারীরিক শক্তিরে যুদ্ধ জয় করিব পৰা না যায়, তার বাবে কূটকৌশলের প্রয়োজন, প্রয়োজন মগজুর যথার্থ প্রয়োগর। তারকার শক্তি আছিল, কিন্তু সি দূরদর্শী নাছিল। কোনোবা আহিছে।
0: কোন কোন খেয়া?
2: মই খুঁজিব খুঁজিছো, তই কোন?
0: তই কোন? মো খুঁজে তই কোন? মই খুঁজিছো তই কোন?
1: খঙেরে নহয় বাছা, মরমেরে সোধ।
2: খোঁজতেই মই বুঝিছো তই ইয়াৰ নহয়। নাম কি, বংশ পরিচয় কি?
0: এই একেই প্রশ্ন ময়ো করিব খুঁজো।
2: দেখাত বেশ ভাল মানুষ যেন লাগে, রজা কিংবা রাজকোঁর। হুম, বারু যিয়ে নোহা, আমার ইয়ার নীতিমতে গৃহস্থ অতিথিয়ে চিনাকি দিব লাগে, সেয়েহে সুধিছো তুমি বুলিয়ে সম্বোধন করছো। কোৱাচোন, কোরপরা আহিছা, উদ্দেশ্য কি, নাম ধাম কিবা আছে নে নাই?
0: তুমি শিকারী মানুষ, শিকার লৈ আহিছা, শিকার করা গুছি যোৱা।
1: আমি দূরৰ পৰা আহিছো, এই ঠাই রচি নাকি?
2: সেইটোকে কলে দেখুন লেঠামরে, ফেপিৰি পাতি ধরা দি এওঁ ধৰিব খোজাৰ বাবেহে খং উঠিব খুজিছে। বেশ থাকা, অহা বাতে সময়ত গুছি যাবা, আমি যাও। পিছে হেৰা, দেখাত তুমি বেশ ভাল, পিছে বুজিলো অহংকারী, আমি কোন জানা? থাওক, দিম বাৰু চিনাকি, সময় আহক, এতিয়া যাও।
1: হব পাৰে ইয়াৰে কোনো আদি বাসিন্দা, কথা বতৰা পোনপটীয়া,
0: বেচেৰাই নৰকক চিনি পোৱা নাই।
1: বাছা, তোর বল বিক্রম দেখি জনক রজা অতিকে চিন্তিত।
0: চিন্তিত কিয়?
1: তোর বীরত্ব আর শক্তিয়ে জনকর নিজ পুত্রর বল শক্তি অতিক্রম করে সিহতক তো স্থানচ্যুত কর বলে বর ভয় করেছে। হে বাছা, তোকো মই উপলব্ধি করাব খোঁজো, সিংহাসন যদি পাব খোঁজ, রাজ্য যদি লভিব খোঁজ, তেনেহলে তেনেহলে সেই কাম নিজ বাহুবলেরে করবি, জনক পুত্রক ভাতৃসম জ্ঞান করবি। এই কথা কবলৈ পুনৰ আহিলো মই এই ঠাইলৈ।
0: তুমি নিশ্চিন্তে থাকিবা, নিজৰ শক্তিত মই অতিকে বিশ্বাসী। যেতিয়া জানিলো মই পিতৃ মোৰ পৰাৰূপী বিষ্ণু, আই ইয়াৰ পিছত উভতি চোৱাৰ আছে কিবা প্ৰয়োজন? মই আৰু উভতি নাযাওঁ। আই, জনকৰ সন্তানক মিছা আশংকাত নেপেলাওঁ, নেপেলাওঁ পালিত পিতা জনককো অকাৰণ সন্দেহ। সেয়ে আই, তুমি উভতি যোৱা, গৌৰৱৰ শিখৰত আৰোহণ কৰি তোমাক মই তাৰপৰাই মাতিম, তোমার আশীষ বিচারি।
1: জানো মই বাছা, তই তোর শক্তিত বিশ্বাসী, নিজ বাহুবলে রাজ্য লাভ কর, মোৰ থাকিব আশীষ, যাও মই। কিন্তু বাছা কৈ যাও, শুন, ধর্মক থাকিবি ধিয়াই, নীলাচলৰ অধিষ্ঠাত্রী দেবী কামাখ্যাৰ চৰণ পখালিবি, যাচিবি অঞ্জলি সভক্তিৰ, দেবতা অসুর কিংবা মানুহৰ অযথা বিৰোধ আচৰণ নকৰিবি, স্বার্থপৰ নহবি, বিষ্ণু ভক্ত কিংবা শাক্ত অথবা শৈব কিংবা শৈলত বিশ্বাসী কাকুয়ে ভিন দৃষ্টিৰে নাচাবি, ব্রাহ্মণ শূদ্র উচ্চ নিচ রজা প্রজা শক্তিমান দুর্বল সকলকে সমভাবে চেনেহ বিলাবি। বাছা,

0: গর্ভকন্যা মায়াদেবী জীবন সঙ্গিনী রূপে তোর কাষতে থাকিব।
1: আই
0: মই আহিলু বাসা, মই আহিলু।
2: ঐ হাক হাক হাক হাক হাক ধর নধরলি কিয়?
3: কাক ধরিব লাগে, কি ধরিব লাগে?
2: গাহরি পোয়ালি তো নধরলি কিয়?
3: মই দেখা নাই,
2: চকুত ফুল পড়ছে। দিন কনা
3: কি কলা?
2: কানু কলা।
3: মই কোন জানা?
2: মই কিরাত।
3: মই মোর কথা খুঁটিছো,
2: নাম আছে যদি কইলে হল।
3: মোর নাম নরক,
2: সেই বাবে খুজবুর থরক বরক।
3: মই দেকর রজা,
2: একেটা ঢকাতে হয়ে যাবি কুজা।
3: ইমান সাহস তোর?
2: জিভা খন দেখুন বরকে খাইছে ঘোর।
3: অবুত চিকারি, তই বুঝি পোয়া নাই কার হতে ধেমালি করছ?
2: কিবা কইছ?
3: চিকারি যা চিকার বিচারি, মোর হতে কোনো প্রয়োজন নাই।
2: গাহরিটু গুছি গল, খং উঠিছে।
3: কসুন এই দেখো রজা কোন?
2: বাটর ভিক হুয়ে নিচিনে শুন,
3: বারে বারে কর ধেমালি।
2: এনেকৈ খং করছা যেন মুখ মারিবা মুছরি।
3: প্রয়োজন হলে মই জিবা কাটি পেলাম।
2: হাত দুখন থাকিলে হব, শিকার তারেই কহিয়াই নিম।
3: চুয়াহে বেদ সুন্দর বতাহ বলিছে, এয়া মনোরম প্রকৃতি, মনে মনে বহি থাকা।
2: পিঠি পাতি থম, তুমি তাতে মারিবা ধকা।
3: বারে বারে করছ ধেমালি।
2: দেখাত হে পুরুষ যেন খং পিছে তিরুতার দরে ফটককে গরম হয়ে সংসারকে মুচরিব খোঁজে। এই রে
3: কোন তই, কি নাম তোর?
2: এই রে ও
3: কি নাম? সচা ক,
2: পাহরিলো।
3: সচা ক, পাহরিলে?
2: হয় হয় তিনি হয়।
3: তই নাম পাহরিলি?
2: একেবারে পাহরি।
3: তোক মই
2: মহারাজ, মহারাজ, মহারাজ। আই দাদা,
3: আই কোন হেয়া
2: আহি আছে পাবহিয়ে?
4: কোন তই, কি লাগে ইয়া?
3: প্রথমে দিয়া নিজৰ পৰিচয়।
4: মই কিৰাত অধিপতি ঘটক,
2: এতিয়া মোৰ চিনাকিটো লোৱা ভাল।
3: এই কিৰাত অধিপতি প্ৰণাম গ্ৰহণ কৰক। মই নৰক, যোদ্ধাময়, বীৰময়, অবশ্যই মই এজন সাধারণ প্রজাহে।
2: শক্তি কিন্তু বেশ আছে, মোর দুই হাত বিশেষ জর্জরিত, খুনা হেরা বাহিরর জীব। মই হলু কিরাতর গোপন খবর লৈ ফুরা মানু, কি বুলি কোয়া জানো তোমালোকে? সোরাং চা, তুমি এই ঠাইত ভরি দিতে খবর পাই গলু যে তুমি ইঠাই নহয় বাহিরর। আমার অধিপতি ওসর পাওঘি বুলি অকনমান ধেমালি করে আছিল, এতিয়া মোর কাম শেষ। মহারাজ
4: যা, কার অনুমতিত সোমালিহি এই রাজ্য?
3: আপন ইচ্ছাত।
5: উদ্দেশ্য নরকর রাজ্য জয়। এই রাজ্য মূর রাজ্য, ইপ্রাক জ্যোতিষপুর।
3: নিজ বাহু বলে করিম অধিকার,
5: ঘটকর সম্মুখত মিশা অহংকার করি মৃত্যুক নানি বাসপায়।
3: নরক মহাপরাক্রমী, নরক ঈশ্বর পুত্র, নরক অমর।
5: এতিয়ায় শক্তি প্রদর্শনের ইচ্ছা মূর নাই, ঘটকর বজ্র প্রহারত নরকর অমরত্ব ফুটুকার ফেন।
3: সময়ে দিব তার প্রমাণ।
5: তোমার লগত এজনী তিরুতা আছে, কলৈ গল?
3: হে মোর মাতৃ, মোক ইয়াতে থই নিজ ঠাই লৈ তেও গুছি গল।
5: নিজ ঠাই মানে?
3: এ কিরাতরাজ, এতিয়া তুমি যে ঠাইত থিয় হৈ আছা, হেয়া মাথন মোর আইর কৃপাত।
5: তোমার কথার অর্থ?
3: মোর আই বহুমতি, হে সমগ্র ভূখণ্ডর মই অধিপতি। ইয়ালৈ আহিছো মই দেবী কামাখ্যার দর্শন বিচারি, ইয়ার পিছতে স্থির হব প্রাগজ্যোতিষর যথার্থতে কোন অধিকারী।
4: সৈন্য সকল চাপিয়া বাঁধিয়া,
3: তেনে চেষ্টা করে নিজের মরণ নালাগে চপাব।
4: সৈন্য সকল বন্দী করে বিদেশী,
3: আতর হ,
4: ভয় না করিবি, বন্দী কর, লই বল বন্দীশালালৈ, ইয়াক বলিনি কেঁচাই খাদির পূজা হব।
3: আর যদি একোজ আগবাড়ি আহ, জানি লবি মূর আহি মাটিত মিলিব।
4: আদেশ পালন কর, হাত ভরি বান্ধি লই বল।
3: আহ আ তেনে কোন কত আছ?
4: নকরিবি ভয়, পূজাশালালৈ ধরি লইব।
3: আ তেনে ডিঙি চিপি তোক পটিয়াম জমর উচ।
4: এই এই দে, এই দে তাক। কন্য সকল কলাইছো কিয়? র তেনে চাই লও তোক।
3: দুরন্ত অসুর, নরকর আগত অহংকার কর, দেবপুত্রর ওর

শ্রোতা ইমান পড়ে হিন্দী বোলছবির গীত কেটি শুনিলে আকাশবাণী তেজপুরের এটা আমার স্টুডিও ঘড়ির সময় নিশা 10:30। ইয়ারে আমার আজির অধিবেশনেরও ইমানতে অন্ত পড়ল। আজি এই অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল বৈকুণ্ঠ বিকাশ বুঢ়াগোহাঁই আর সমীর নার্জারী। ট্রেন্সমিটার দায়িত্বত আছিল নিরঞ্জন বড়ো।